তোমাদের মানে মাথা তো নাম করা দিয়ে গেলে 1992 থেকে শুরু করে সামনে তারা তো সরি বাবা পিছলে 10 সাল তো জানা পর বিনা বিজনেস কার্ডটা তো হন হয়ে আজ ভি সাড়ে পড়ে এসে নেই দল দিয়ে তো পিছে নেই সো মোর দেখে লেনে কাল জার্মানি জানা হয় মানে এটা বহুত বহুত বাদনা বহুত একটা সেবা করে নে মানে বিনতি করা কি আমি তো সময় নি সংস্থা নাও বলতে আর সাথে তাদের মধ্যে নাও নি সে রাখতে জানা নো হ্যাঁ এই দেশি কোটা থাকি পুরি প্রবন্ধ কমিটি ਸਾਰੇ ਸਾਰੇ ਸਾਰੇ